0: Hagamisiko, naa Subhas Chandra Honaga ando akikin juriko pai te durang bayum kita. Ila naa do ninta miet warta bayum ya, wisetana jal shakti ke liye jal sanjayan hamari jimmedari. Ondo warta karta nakin Jay Kishor Mangal tiking.
1: Daa pudgal sirpetane daa begar jibon bano. Abu nu lagi sapada abu dorkarwa. Sinechi sapada anuire homo bugintain. Abu saben bu adan gea chi gota otre do tihai itere daa mena. Enrio nui lagit sumeng 1% sapada age paitirbu agoitena. Chinachi santanabe pratisat daa bulungia okuna doria kore periakana. Hondo sareyakan 2% daa ari likate mena. Tising abu disumsul gota otre daa ria holokocho chi samasya mena. Hatu ondo bajar saben pare daa ria holokocho mena. Hatu saire mi chatu daa lagit hoko esu saning seno teko hobantana. En likage bajar ondo marang sahar kore daa lagit 1-1 ghanta jangi chi line reko tingu tangi ekano. Hoko likage eta ওয়ে চেড়ে কো হন্ড জীব জন্তু কয় দা লাগি নেপা এনপা হনরতে কো পড়াও তনা দা রিয়া রিঙ্গেতে গাড়া বান্দা পুকুরি কুয়ে দাড়ি চাপাকাল বোরিন ডেম এমানা এমানা কো রো চাবাতনা এন সুল দুম্বু দারু কো জাকেট রোতনা দা রিয়া রিঙ্গেতে কারখানা কো জাকেট বন্ধ সেকায়না হন্ড তারা দো বন্ধ তিয়া মেনা কারখানা কো বন্ধয়ানরে হোক বেগারিয়া কো আবু সাবেন বু আদান গিয়া চে আবু দিসুম মিয়ে চাষি দিসুম তেন নেন দিসুমরে মেনাতান আধায় তেরিয় লা হোক চাষ বাস রেয়া ভরসা রেকো তাইন তেন চাষি পাইটি দা বেগার বিলকুল কাহ বদাইয় জোকাবু উড়ু ইয়ে যদি দা বানো রেদ হুনাং চিলিকেতে চাষ পাইটি হবান হন্ড চাষ কাহ বান রেদ হুনাং চিনে বু জমিয়া হিনা মেনতে আবু হোকে দা রিয়া গনুম সমজাওতে লাগাতি আবু যাওগে ওয়া রাচা পাইটি কতে চিমিন কা চিমিন দা আবু নিকাগবু হাড়ি এড়া এতনা কুইতেন কো উড়ান করে লিজে তাপা অন্ড বেলা তাড়ি কো গাসার তান রে দা কো খরচা এতনা এন লেখাগে কোয়াহন কো জাকে দাড়ি বাই তান রে গাড়ি কো সাপা তান রে বাগান করে অন্ড শৌচালয় এমন করে এসু পুরে দা কো খরচা এতনা নেলেকান পার্টি করে হকন তারে মি বাল্টি দা আদর করা ইনতারে আবু মোড়ে বাল্টি দা সমারবু হাড়ি এড়া এতনা ভারতীয় মানক বিউরো রিয়া রিপোর্ট লিখাতে নেলেরে দো মিয়েন হো যাওগে 135 লিটার দা আদর করো মেন দো আবু যাওগে নিয়ায়তে লা দা